যদি তোর ডাক শুনে কেউ না আরনে তবে একলা চলো রে। রবীন্দ্র বাবুজি কি ইয়ে পংক্তিয়াঁ হমনে আপনে বচপন সে জানে কিতনি বার শুনি হোঙ্গি, লেকিন হমমে সে কিতনে এসে হোঙ্গে জিনোনে ইন পর অমল ভি কিয়া হো। জি হ্যাঁ, অকেলে চলনা আসান নহি হোতা। ইতনি বড়ি দুনিয়া মে হমারে জীবন কা এক বহুত বড়া হিসা কিসি হম সফর কি তলাশ মে হি গুজর জাতা হ্যায়, জো হমারে সাথ হমারে তোর তরিকো সে চলতা রহে। তোর তরিকে ভি হমারে, মঞ্জিল ভি হমারি। জাহির হ্যায় এসা কোই শখস আসানি সে হাসিল নহি হোতা। হর শখস কা আপনা এক ওজুদ, এক সোচ অর এক সপনা হোতা হ্যায়। হম এই সচ্চাই কো কভি স্বীকার নহি কর পাতে অর বার বার এক এসা ইনসান ঢুঁড় কর জিসকে বারে মে হমে লগতা হ্যায় কি ও হমারে সফর মে হর মুকাম পর হমারা সাথ দেগা, আপনে সপনো কা বোরা উসকে কন্ধো পর লাদ দেতে হ্যায়। অর কুছ হি কদম চলনে কে বাদ হর বার খুদ কো অকেলা হি পাতে হ্যায়। ক্যা আপনে কভি সোচা হ্যায় কি কিউ হর সফর কা অকেলে তয় করনা হমারি নিয়তি বন জাতা হ্যায়? কভি সোচা হ্যায় কি হমারা সফর কিসকে লিয়ে হ্যায়? কহি ও সিরফ অকেলে হমারে লিয়ে তো নহি হ্যায়, উসকি মঞ্জিল পর পৌঁছনে সে হমারে আলাবা অর কিসকো লাভ হোগা? যদি আপ সিরফ আপনে লিয়ে সফর কর রহে হ্যায় তো ইয়কিন মানিয়ে উস সফর কো আপকো অকেলে হি তয় করনা হোগা। আপ ভাড়ে কে লোগো কো ইকট্ঠা করকে তো আপনা কারওয়া বনা সকতে হ্যায়, লেকিন মন সে আপকা সাথ দেনে ওয়ালা শায়দ হি কোই আসানি সে মিলেগা। গ্যর তো ক্যা আপ আপনো সে ভি বহুত লম্বে সময় তক সাথ দেনে কি উম্মীদ নহি কর সকতে। মজরু সুলতানপুরি নে ক্যা খুব কাহা হ্যায়, মে অকেলা হি চলা থা জানিবে মঞ্জিল মগর গ্যর সাথ আতে গয়ে অর কারওয়া বনতা গয়া। লেকিন ক্যা ইয়ে কারওয়া সিরফ আপকে লিয়ে বনা হ্যায়? তারিখ গবাহ হ্যায় কারওয়া উনি লোগো কে পিছে জুটতা হ্যায় জিনোনে আপনে সফর কি মঞ্জিল কো খুদ গরজি কে তঙ্গ দায়রে সে বাহার নিকালনে মে কামিয়াবি হাসিল কি হো। আপনে সফর কা মকসদ দুনিয়া সমাজ অর ইনসানিয়ত কো বেহতরি দেনে কো বনায়া হো। अगर सम्राट अशोक ने व्यक्तिगत महत्वाकांक्षाओं के फंदे से ना निकलकर अपना जीवन सिर्फ साम्राज्य विस्तार में ही व्यतीत कर दिया होता तो आज इतिहास उन्हें सिर्फ चंगेज खान, तैमूर लंग, नादिर शाह जैसे जालिम तानाशाहों के रूप में ही याद रखता। उन्होंने समय रहते अपने सफर का रुख बदल लिया और जब वे अहिंसा की भावना के प्रसार में जुटे तो विश्व ने उनका स्वागत किया और समर्थन